0: Hey, what's up, man? New York, it's Nova Brooklyn. You are listening to YCRadio.org, the voice of today's generation.
1: ইয়র কলেজে আপনার জন্য একটি বার্তা আছে। ইয়র কলেজের পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য টোফেল পরীক্ষার ব্যবস্থাকারী, এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক, ইয়র পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলেভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নম্বর 1G05 এ অবস্থিত।
2: Hi, my name is Larry Eaton, and I'm hosting a new show called Fireside Chats with Mr. Eaton. The show will be dealing with issues surrounding veterans, but also for all students and their educational endeavors. Please tune in to ycradio.org every second and fourth Tuesday of the month. I look forward to speaking to you all on ycradio.org. The voice of today's generation.
3: Mi traje todavía puede dar una buena impresión.
4: Y mi lámpara podría darle un futuro brillante a otros. Cuando dono a Goodwill, las ventas ayudan a financiar programas de entrenamiento en mi comunidad.
5: Goodwill. Dona cosas, crea trabajos. Busca un centro de donaciones en goodwill.org. Un mensaje de Goodwill y el Ad Council.
6: Yo, what up, New York? You are now rocking with Matt Brevner and tuning in to YCRadio.org. The voice of today's generation. Be sharp.